কনিগরিকা আকাশবাণী শিলং খুবর বেটপুলি রাখা জুলিয়ানা পলিং কিমাত বকুস্তানচং খুবর উমিন্দ্রম বাদুকরি নরেন্দ্র মোদী অংবাকা সরকার কলাপুট খুববর ইকি সামলা ইকি কিনথেই বাট ইকি নৌরম হাগিনি আর্স নেমলাদম কি নয়ালাম লাই রো ইয়া কাজিং ইয়ালেন তি চৌ উমিন্দ্রম বাদুকরি নরেন্দ্র মোদী হা কাজিং সিনশার কাবাখাত আর্স নেম বাট কাজিং আই তি চৌ উ ইয়া কা বিকশিত ভারত আর হাজার সাপুঞ্জ পিনি বাস ইলেকট্রিক জেলা মেঘালিয়া হাপোক স্কিম PM e-bus seva but pinklang ka meghalaya yeki jingtei banyarap ha ka puliputhi hapo ka program puliputhi chonga mission mintanya phaish ki khubo ki babnia o mintiram badu kare Narendra Modi negas ngilo ang baga sarkar lale shibon ki aka ban pin ku bori ki samla yeki kinthei bad ki nongra chonga nigari ha ki ni khat arsnam ki baladam হাগ জিংথ চং উ হগ্রিং সান সোশ্যাল মিডিয়া উ মোডি উল অং দা জিঙ্গর খু চি ওয়ে পয়েন্ট সাউ বিলিয়ন গোট কিনাও সংসং বাট কমিন সিএম জমা জাত বিরিও ক সরকার কলা আইটি লুট সাকা জিংসনিয়া ক রয় ক পার বা কভা ক মিয়াত জং কি পাইবা উমিন্দ্র নম্বা দো ল কদৌরু বা কুম ক জিংমি না কিনি জিং প্রশাং বা খ্লাম সঙ্গে মন্তা গরি কলা ইয় ইয়া কিং লং কথমাই হা ক পথে নদু কি জিংতে হদু ক জিং কলা হা ক ডিজিটাল উ মোডি উল পিন পাও বা বন পিন উলং ইয়া কিং কু জিমু জংকি কবলা কেউ ক সরকার কনাই বিতং বনিয়া শখমান ফ্লাম সঙ্গে হা কিনি গন্তি চংক জিং সক্রি কিং সিনশার ক বভা বট ক রোয় কপার লাথুং কুম ক ডেপুটি কমিশনার নর্থ গারো হিলস ডিস্ট্রিক্ট রেসু বেলপারা ইয়া ক মেরি সন্টি এন্ড মারাং আই এ এস ডিরেক্টর